আজ শনিবার, দোসরা জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 23 মে 2026 খ্রিস্টাব্দ, 8ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 4:55 সূর্যাস্ত সন্ধে 6:10 আকাশবাণী কলকাতা। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার।

অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5টা বেজে 57 মিনিট হয়ে 17

0: He is also likely to visit Victoria Memorial. Later, the U.S. Secretary of State will arrive in New Delhi and call on Prime Minister Narendra Modi. Tomorrow, Mr. Rubio will hold talks with External Affairs Minister S. Jaishankar in National Capital. He will also attend the U.S. Embassy's Independence Day celebrations. On Monday, Mr. Rubio is scheduled to visit Agra and Jaipur before returning to New Delhi to attend the Quad Foreign Ministers meeting on Tuesday, hosted by India. The Ministry of Petroleum and Natural Gas has said that India has adequate availability of petrol and diesel and supplies across the country remain stable. In a social media post, the ministry advised its citizens to avoid panic buying and to purchase fuel only as per actual requirement. It said any temporary pressure at a few retail outlets is being addressed through continuous supply, monitoring and coordinated distribution by oil marketing companies. The ministry further stated that responsible consumption and public cooperation will help ensure smooth fuel availability for all during the ongoing high demand period. Indian Army officer Major Abhilasha Barak, serving with the United Nations peacekeeping mission in Lebanon, has been selected for the prestigious 2025 United Nations Military Gender Advocate of the Year award. Major Barak is currently serving with the Indian Battalion as commander of the female engagement team in the United Nations Interim Force in Lebanon, UNIFIL. She is also the first woman combat helicopter pilot of the Indian Army. With this recognition, Major Barak becomes the third Indian peacekeeper to receive the honor. Earlier, Major Suman Gawani was awarded in 2019 for her service with the UN mission in South Sudan, while Major Radhika Sen received the award in 2023 for her work with the UN Stabilization Mission in Congo. U.S. Director of National Intelligence Tulsi Gabbard has announced her resignation from the post. Ms. Gabbard said she will step down from her position effective 30th of June after her husband Abraham Williams was diagnosed with an extremely rare form of bone cancer. In IPL cricket, Sunrisers Hyderabad defeated Royal Challengers Bengaluru by 55 runs in Hyderabad last night. Today, Lucknow's Super Giants will take on Punjab Kings in Lucknow at 7:30 this evening. And that is the end of this news bulletin.
1: Akashvani Kolkata, Anushthan Shunchen, Sanchoita Prachar Tarange. Ekhon আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের বিভিন্ন অনুষ্ঠানের কথা আপনাদের জানিয়ে রাখি। প্রথমে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6:30 শুনবেন আজকের চাষবাস কথিকা খরিফ মরশুমে ফসল বৈচিত্র্যকরণ, বলবেন ডক্টর প্রবীর ভট্টাচার্য। 6:40 আপনার স্বাস্থ্য, শুনবেন কথিকা প্রসূতি ফিস্টুলা নির্মূলের আন্তর্জাতিক দিবস, বলবেন ডাক্তার সঞ্জয় মুখোপাধ্যায়। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও সৌরভ সাহা। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রাবণী সেন। 8:00 জানা অজানা, শুনবেন কথিকা বৈচিত্র্যময় জীবকথা পর্ব 2, বলবেন ডক্টর সোমা বসু। 8:05 তুবরি কবি কথা, রচনা শামসুন নাহার, প্রযোজনা বিশ্বনাথ দাস। 8:20 আধুনিক গান শুনবেন শিল্পী সুস্মিতা মুখোপাধ্যায়ের কণ্ঠে। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি, বাজিয়ে শোনাবেন সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। 9:00 বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান নাট্যাঙ্গন উপস্থাপনায় দেবার্ঘ সাহা ও প্রিয়াসমা গঙ্গোপাধ্যায়। 12:00 বাংলার মুখ, গ্রামের নাম বেলপুকুর, জেলা নদিয়া। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়। 12:35 আধুনিক গান, 1:00 রম্যগীতি, 1:50 মহিলা মহল। বিষয় এক কলমে দুই নারী, উপস্থাপনায় অঙ্কিতা পাল। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 সাঁওতালি অনুষ্ঠান, সাঁওতালি সাহিত্যে যুব সমাজের অংশগ্রহণ, এ বিষয়ে ডক্টর ফটিক মুর্মুর।

সাক্ষাৎকার শুনতে পাবেন। গীতাঞ্জলি প্রচারতরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু, ফুটবল বিশ্বকাপ কাউন্টডাউন গ্রুপ সি, 5:30 সাঁওতালি নাটক, 6:05 সাঁওতালি নাটক, সাঁওতালি অনুষ্ঠানে পরবর্তী পর্বে গিয়ে লোকগীতি শুনতে পাবেন সীতারানী হাঁসদা ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন স্বরচিত কবিতা পাঠ এবং লোকগীতি পদ্মলোচন বেসরা ও বাসুদেব মুর্মু এবং সহশিল্পী বৃন্দের কণ্ঠে। 6:40 কৃষক ও তার পরিবার, শিশু বুদ্ধির বিকাশে খাদ্যের ভূমিকা, এ বিষয়ে ডাক্তার রোশনী চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল বল্লিক। 7:00 কৃষি কথার আসর, মালচিং মাটির সুরক্ষার অন্যতম উপায়, এ বিষয়ে ডক্টর অনুপম মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 8:00 নাটক মুক্তধারা, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, প্রযোজনা রমাপ্রসাদ বণিক। 9:30 শুনবেন মুখোমুখি, তরুণ মজুমদারের সাক্ষাৎকার, অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুনতে পাবেন, নিয়েছেন সাক্ষাৎকারটি শান্তনু চক্রবর্তী। 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভা, শুনবেন কর্ণাটকী সঙ্গীত, চাঙ্গা নাসেরি, সিপি মাধবন, নাম্বুথিরি, আকাশবাণী তিরুবনন্তপুরমের নিবেদন। 11:00 রবীন্দ্রসঙ্গীত, স্মৃতিকণা বাইনদেব, 11:10 বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান। আসি সঞ্চয়িতা প্রচারতরঙ্গের বিভিন্ন অনুষ্ঠানের কথা একটু পরে। 6:15 সুবদ্ধ সঙ্গীত, রুদ্রবীণা বাজিয়ে শোনাবেন ওস্তাদ আসাদ আলী খান। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্মৃতিকণা বাইনদেবের কণ্ঠে শুনতে পাবেন। 6:35 রামচরিত মানস পর্ব 119। 6:45 ভজন, শিল্পী সুস্মিতা মুখোপাধ্যায়। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অঙ্কিতা ঘোষ। 8:30 নজরুল গীতি, শিল্পী সোমা মুখোপাধ্যায়। 8:45 কীর্তন, শিল্পী দ্যুতি চক্রবর্তী। 9:00 মাসে, শিল্পী সুরজিৎ সেনগুপ্ত। 9:10 রাস্তাধারা, 10:15 আঞ্জুমান, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 12:00 সুরভি, 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের পরবর্তী অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী ব্রজেশ্বর মুখোপাধ্যায়, রাগ ভীমপদশ্রী। সঞ্চয়িতা প্রচারতরঙ্গে দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 শুনবেন নজরুল গীতি, শিল্পী সোমা মুখোপাধ্যায়ের কণ্ঠে। 5:20 উর্বশী, শিল্পী সঞ্চিতা নন্দী। উর্বশী অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকবেন সঞ্চিতা নন্দী। 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান এবং 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, এই দুটি অনুষ্ঠানেই আপনাদের সঙ্গে থাকবেন তপতী চট্টোপাধ্যায়। 7:10 আধুনিক গান, শিল্পী সুস্মিতা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনতে পাবেন। 7:30 দর্পণ, 8:00 হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান, 8:15 উর্দু অনুষ্ঠান কেহকাশা, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুরু হচ্ছে সুবদ্ধ সঙ্গীত, আজ শুনবেন রুদ্রবীণা, বাজিয়ে শোনাচ্ছেন ওস্তাদ আসাদ আলী খান। প্রথমে রাগ যোগিয়া, পরে মিয়াকি তোড়ি।

রুদ্রবীণা শুনছেন, বাজিয়ে শোনাচ্ছেন ওস্তাদ আসাদ আলী খান। এবারে রাগ মিয়াকিটোরিম।

সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে রুদ্রবীণা বাজিয়ে শোনালেন ওস্তাদ আসাদ আলী খান, প্রথমে রাগ যোগিয়া, পরে মিয়া কি টোরি। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্মৃতিকণা বাইন্দেব।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী স্মৃতিকণা বাইনদেবের কণ্ঠে। শুরু হচ্ছে রামচরিতমানস। আজ শুনবেন এই ধারাবাহিকের 119তম পর্ব।

0: রামচরিতমানস শেষ হল। আগামীকাল শুনবেন আপনারা এই ধারাবাহিকের 120তম পর্ব। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
0: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন ভজন পরিবেশন করবেন সুস্মিতা মুখোপাধ্যায়। প্রথম গানটি ব্রহ্মানন্দের লেখা।

বন্ধু, মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি হল মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। এই সম্পর্ক শুধু কথাবার্তায় তৈরি হয় না, তৈরি হয় স্মৃতি, অনুভূতি, অভিজ্ঞতা আর ইতিহাসের মধ্যে দিয়ে। আমরা যখন একসঙ্গে বসে পুরনো দিনের গল্প শুনি, দাদু ঠাকুমার সংগ্রামের কথা, গ্রামের মাটির গন্ধমাখা দিনগুলোর কথা, কিংবা স্বাধীনতার লড়াইয়ের ইতিহাস, তখন শুধু অতীতকে জানি না, একে অপরের আরও কাছে চলে আসি। এই যে ধরো, আমরা যখন পুরনো দিনের গল্প করি, সেটাও তো একটা ইতিহাসের কথা বলে, তাই না? ইতিহাস চর্চা আমাদের শেখায় মানুষ কখনো একা বাঁচতে পারে না। সুখে দুঃখে, লড়াইয়ে সংগ্রামে মানুষ সবসময় মানুষের হাত ধরেই এগিয়েছে। তাই ইতিহাস শুধু রাজা বাদশার কাহিনী নয়, ইতিহাস হলো সাধারণ মানুষের হাসি, কান্না, ভালোবাসা আর বেঁচে থাকার গল্প। এই ইতিহাস আমাদের হৃদয়কে কোমল করে, মানুষকে মানুষ হিসেবে সম্মান করতে শেখায়। আজকের ব্যস্ত পৃথিবীতে মানুষ ধীরে ধীরে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। মোবাইলের পর্দা যত বড় হচ্ছে, হৃদয়ের দূরত্ব যেন তত বাড়ছে। ঠিক এই সময়ে ইতিহাস চর্চা আমাদের আবার শেকড়ের কাছে ফিরিয়ে নিয়ে যায়। প্রাত্যহিক জীবনে ইতিহাসের প্রয়োজন এইখানেই। ইতিহাস আমাদের ভুল থেকে শিক্ষা নিতে শেখায়, সম্পর্ককে মূল্য দিতে শেখায় এবং ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়ার সাহস দেয়। কারণ যে মানুষ নিজের অতীতকে মনে রাখে, সে কখনোই মানবিকতাকে ভুলে যায় না।

আর মানুষে মানুষে এই আন্তরিক সংযোগই পৃথিবীকে আরও সুন্দর করে তোলে। বন্ধু, আজকের এই সুন্দর দিনে তোমার সঙ্গে রয়েছি আমি, তোমার কথা বন্ধু অঙ্কিতা। ইতিহাস কেমনভাবে মানুষকে নির্মাণ করে, মানুষের এগিয়ে যাওয়ার পথের গল্প বলে, সেই নিয়েই তোমার সঙ্গে কথা বলবো। ইতিহাসের কথা বললে জানো তো, এমন একজন মানুষ তার কথা প্রসঙ্গক্রমে উঠেই আসে, তিনি রণজিৎ গুহ। আজ রণজিৎ গুহর জন্মদিনে তাঁকে নিয়ে কথা বলবো, তার ইতিহাস চর্চা গবেষণা সমস্তটা নিয়ে তোমার সঙ্গে কথা বলবো। এখন সময় আজকের দিনের বিশেষত্বটা জেনে নেওয়ার।

0: 1498 সালে আজকের দিনে পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা উত্তমাশা অন্তরীপ হয়ে ভারতের কালিকট বন্দরে এসে উপস্থিত হয়েছিলেন। 1818 সালে আজকের দিনে প্রথম বাংলা সংবাদপত্র সমাচার দর্পণ প্রকাশিত হয়। সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। 1918 সালে আজকের দিনে গোবিন্দ গোপাল মুখোপাধ্যায় মহামহোপাধ্যায় উপাধি এবং রাষ্ট্রপতি সম্মানে ভূষিত সঙ্গীত শিল্পী জন্মগ্রহণ করেন। 1930 সালে আজকের দিনে রাখালদাস বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত বাঙালি প্রত্নতত্ত্ববিদ পরলোক গমন করেন। মহেঞ্জোদাড়ো সভ্যতার সুপ্রাচীন ধ্বংসাবশেষ আবিষ্কার তাঁর শ্রেষ্ঠ কীর্তি। কুষাণ সম্রাট কনিষ্ক সম্পর্কে তিনি যে সকল তথ্য আবিষ্কার করেন তা প্রামাণ্য বলে বিবেচিত হয়েছে। বাংলায় পাল রাজবংশ সম্পর্কিত বহু তথ্য তিনি আবিষ্কার করেন। পাহাড়পুরের খননকার্যের পরিচালক ছিলেন তিনি। মুদ্রা সম্বন্ধীয় বিষয়ে বাংলাতে প্রথম গ্রন্থ রচনা তাঁর অন্যতম কৃতিত্ব। 1932 সালে আজকের দিনে ইয়ারহার্ট প্রথম মহিলা যিনি একক উড্ডয়নে আটলান্টিক মহাসাগর পাড়ি দেন। প্রতি বছর 23 মে বিশ্ব কচ্ছপ দিবস পালিত হয়। কচ্ছপ এবং তাদের বিলুপ্ত প্রায় আবাসস্থল রক্ষা, প্রকৃতিতে এদের গুরুত্ব এবং সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে 2000 সালে আমেরিকান টর্টয়েজ রেস্কিউ নামক একটি অলাভজনক সংস্থার উদ্যোগে এই দিবসটি চালু হয়।
1: আজ এই দিনে
0: বন্ধু, তোমার সঙ্গে কথা বলছিলাম রণজিৎ গুহকে নিয়ে। 1923 সালের আজকের দিনে বাংলাদেশের বরিশালের বাখরগঞ্জের সিদ্ধকাটি গ্রামে রণজিৎ গুহর জন্ম হয়। তাঁর পিতা ছিলেন রাধিকা রঞ্জন গুহ, একজন আইনজীবী এবং সমাজ সচেতন ব্যক্তি। রণজিৎ গুহ কলকাতার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন এবং পরবর্তীকালে ইতিহাস চর্চায় নিজেকে নিবেদিত করেন। তিনি দীর্ঘদিন বিদেশের এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। ইতিহাসকে বোঝার জন্য এবং ইতিহাসকে নতুন আলোয় দেখার জন্য রণজিৎ গুহর ইতিহাসকে নিয়ে যে গবেষণা তা সত্যি অনস্বীকার্য। এই বিষয় নিয়ে তোমার সঙ্গে কথা বলবো তার আগে যুববাণীর শিল্পী বন্ধু মধুরিমা ঘোষের কণ্ঠে এখন আমরা শুনে নেব খেয়াল। যন্ত্রানুষঙ্গে রয়েছেন কৌস্তভ রায়চৌধুরী, মনোজ ঘোষ, নবনীল সরকার, প্রীতম চক্রবর্তী, শঙ্কর রায় এবং পার্থ সারথি দাস।

0: শুনছিলে যুববাণীর শিল্পী বন্ধু মধুরিমা ঘোষের কণ্ঠে খেয়াল। বন্ধু, তোমার সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, রণজিৎ গুহ, ভারতীয় ইতিহাস চর্চায় রণজিৎ গুহর অবদান অত্যন্ত যুগান্তকারী। তিনি ইতিহাসকে দেখার দৃষ্টিভঙ্গিতেই এক নতুন পরিবর্তন আনেন। তার আগে অধিকাংশ ইতিহাস চর্চায় রাজা, শাসক, উচ্চবিত্ত নেতা কিংবা শিক্ষিত অভিজাত সমাজের ভূমিকাই বেশি গুরুত্ব পেত, কিন্তু রণজিৎ গুহ ইতিহাসের কেন্দ্রে নিয়ে আসেন সাধারণ মানুষকে, কৃষক, শ্রমিক, দলিত, আদিবাসী এবং প্রান্তিক জনগোষ্ঠীকে। তার সবচেয়ে বড় অবদান হল সাব অল্টার্ন স্টাডিজ ধারার সূচনা। এই ধারার মাধ্যমে তিনি দেখান যে ভারতের স্বাধীনতা আন্দোলন কিংবা সামাজিক পরিবর্তনের ইতিহাস শুধু বড় বড় নেতাদের দ্বারা তৈরি হয়নি, সাধারণ মানুষেরও সেখানে সমান গুরুত্ব ছিল। তিনি মনে করতেন ইতিহাসে সেই নিঃশব্দ মানুষের কণ্ঠস্বর তুলে ধরা প্রয়োজন, যাঁদের কথা দীর্ঘদিন উপেক্ষিত হয়েছে। রণজিৎ গুহ ঔপনিবেশিক এবং অভিজাত কেন্দ্রিক ইতিহাস চর্চার সমালোচনা করেন এবং ইতিহাসকে আরও মানবিক এবং গণমুখী করে তোলেন। তার গবেষণা ভারতীয় ইতিহাস চর্চাকে আন্তর্জাতিক স্তরেও নতুন মর্যাদা দেয়। রণজিৎ গুহ ইতিহাসকে শাসকের ইতিহাস থেকে মানুষের ইতিহাসে রূপান্তরিত করার ক্ষেত্রে এক অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন। বন্ধু, আমি তো তোমার সঙ্গে কথা বলছি, তোমাকেও তো বলার সুযোগ দিতে হবে, তাই না? তাই এখন শুনে নাও মে মাসের বলতে চাইয়ের বিষয়টা কি।
1: মনে পড়ে নানা রঙের রং পেন্সিলে সাজানো একটা বাক্সর কথা, অথবা রেজাল্ট ভালো করার উপহার হিসেবে পাওয়া সেই ব্যাডমিন্টনটা।

0: টিউশন ব্যাচে পাওয়া সেই প্রথম চকলেটটাও আজও যত্ন করে রাখা। তবে তার রং গন্ধ সবটাই আজ স্মৃতির পাতায়। স্মৃতির সরণি পেয়ে হাঁটলে এমন অজস্র মুহূর্ত জড়ো হয় আমাদের কাছে, কোথাও চেনা রোদ্দুর, আবার কোথাও হঠাৎ হওয়া মন কেমন, যা নিয়মের বেড়াজাল পেরিয়ে আজও সুন্দর, আজও সহজ।
1: নিশ্চয়ই তোমার কাছেও সযত্নে রয়েছে এমন কিছু মুহূর্ত যা আজও স্মৃতিমেদুর। এই নিয়ে লিখে পাঠাও আমাদের অনধিক 300 শব্দে, কারণ মে মাসের বলতে চাই এর বিষয় স্মৃতিমেদুর। আমাদের ঠিকানা যুববাণী বিভাগ প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়া সরাসরি মেল করতে পারো আমাদের। আমাদের মেল আইডি yuvavanikolkata@gmail.com, অর্থাৎ yuvavanikolkata@gmail.com।
0: লেখা পাঠানোর শেষ তারিখ 25 মে 2026। তাহলে যেতে যেতে আরো একবার বলে যাই, মে মাসের বলতে চাই এর বিষয় স্মৃতিমেদুর।
2: বন্ধু, তোমাকে একটা বিষয় বলছিলাম যে আজকে রণজিৎ গুহর জন্মদিনের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক কচ্ছপ দিবস, সেই বিষয় নিয়ে সম্পূর্ণা, তোমার যুববাণীর বন্ধু রয়েছে তোমার সঙ্গে, কি বলছে সম্পূর্ণা এখন সেটাই শুনে নেব।
3: ছোটবেলা থেকে খরগোশ আর কচ্ছপের গল্প তো আমরা সবাই শুনেছি, যেখানে কচ্ছপ প্রতিবার জিতে যেত তার ধৈর্য আর জেদের মাধ্যমে। হ্যাঁ, ধীর গতির প্রাণী বটে, কিন্তু প্রত্যেকবার সে কিন্তু তার লড়াইয়ে, তার যুদ্ধে, তার প্রতিযোগিতায় জিতে যেত। কিন্তু বর্তমানে এই কচ্ছপেরাই কিন্তু তাদের জীবন সংগ্রামে, জীবনের প্রতিযোগিতায় একটু হলেও পিছিয়ে পড়েছে, কারণ ধীরে ধীরে তারাই আজ বিলুপ্তির পথে। স্টুডিওর বাইরে থেকে রয়েছে আজ ওয়ার্ল্ড টার্টেল ডে তে আমি সম্পূর্ণা। কচ্ছপ পৃথিবীর অন্যতম প্রাচীন সরীসৃপ প্রাণী। বিজ্ঞানীদের মতে প্রায় 22 কোটি বছর আগে কচ্ছপের অস্তিত্ব শুরু হয়েছিল এই পৃথিবীতে, অর্থাৎ তারা পৃথিবীতে মানুষের বহু আগে থেকেই বাস করছে। কচ্ছপ কিন্তু আমাদের পৃথিবীর প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার তোমরা ভাবতেই পারো, কচ্ছপ এত ধীর গতির একটা প্রাণী, এত ছোট্ট একটা প্রাণী, তাহলে সে কি করে আমাদের পৃথিবীর ভারসাম্য রক্ষা করছে? কারণ এটা ভুলে গেলে চলবে না, আমাদের পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর সঙ্গে প্রত্যেকটা প্রাণী কিন্তু জড়িয়ে রয়েছে। একটা ছোট্ট ঘাস থেকে শুরু করে আমরা অব্দি প্রত্যেকের সঙ্গেই কিন্তু আমাদের পৃথিবীর বাস্তুতন্ত্র এবং ভারসাম্য উভয়ই জড়িয়ে রয়েছে। ঠিক তেমনি কচ্ছপ নদী জলাভূমির যে জল রয়েছে সেগুলো পরিষ্কার রাখতে সাহায্য করে। যেমন আমরা প্লাস্টিক, বিভিন্ন নোংরা আবর্জনা যখন জলাভূমিতে ফেলি, সেটা নদী নালার মাধ্যমে সমুদ্রে গিয়ে পড়ে এবং সেটাই খেয়ে পরিষ্কার রাখতে সাহায্য করে জলাভূমিকে, সমুদ্রকে এই কচ্ছপেরা, এবং পরিবেশকে দূষণমুক্ত রাখে। আর ঠিক এখানেই কিন্তু সবচেয়ে ক্ষতিকর দিকটা রয়েছে, কারণ আমরা যারা প্লাস্টিক ব্যবহার করি এবং সেটা বিভিন্ন নদী নালা খাল বিলে ফেলে দিই, সেটা তো গিয়ে সমুদ্রে পড়ে এবং এই প্লাস্টিককে অনেক সময় কচ্ছপেরা জেলিফিশ ভেবে খেয়ে নেয়, আর তাতেই তাদের শ্বাসরোধ হয়ে যায়, পাকস্থলীতে সমস্যা দেখা যায় এবং অবশেষে কচ্ছপেরা মারা যায়। আবার এইসব সামুদ্রিক কচ্ছপ বছরের পর বছর ধরে একই সৈকতে তারা ফিরে আসে ডিম পাড়তে। ভাবতে পারো, হাজার হাজার কিলোমিটার ঘুরে তারা ঠিক নিজের জন্মস্থানে চলে আসে ডিম পাড়ার জন্য, কিন্তু সেখানে গিয়ে বর্তমানে দেখছে তারা চারিদিকে প্লাস্টিক, ময়লা আর বহু মানুষের ভিড়, তাই তাদের বেঁচে থাকাটাও কঠিন হয়ে যাচ্ছে। আবার যদি বেশ কিছু বছর আগের কথাই ধরি, আমরা কিন্তু বাজারে গেলে প্রায়ই দেখতে পেতাম ছোট্ট ছোট্ট কচ্ছপ বিক্রি হতো। অনেকে কচ্ছপের মাংস খেতে ভালোও বাসেন, কিন্তু কচ্ছপের মাংস খাওয়ার জন্য বা কচ্ছপ ধরে আনা, এটা কিন্তু বেআইনি, আর এইভাবেও কিন্তু অনেক কচ্ছপের শিকার এবং পাচার হয়। কচ্ছপের ডিম চুরি হয়, তার ফলে কি হচ্ছে, পৃথিবীর ভারসাম্যটাই রক্ষা করা যাচ্ছে না। ভাবো তো, একটা প্রাণী কোটি কোটি বছর ধরে পৃথিবীতে টিকে রয়েছে, ডাইনোসর চলে গেছে, কিন্তু কচ্ছপ কিন্তু রয়ে গেছে, আর এখন মানুষের কারণে তারা হারিয়ে যেতে বসেছে। তবে এই যে কচ্ছপ, এই

0: কচ্ছপ বাঁচানোর জন্য কিন্তু বর্তমানে কাজ করা হচ্ছে, আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেমন যেখানে সেখানে প্লাস্টিক না ফেলা, সমুদ্র সৈকত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যদিও কোনো কচ্ছপ সমুদ্র তীরবর্তী অঞ্চলে চলে আসে তাকে আবার সমুদ্রে ছেড়ে দেওয়া। কারণ ওই যে বললাম, প্রকৃতি আসলে কিন্তু একটা চেনের মতো কাজ করে, একটা প্রাণী হারিয়ে গেলে পুরো পরিবেশের উপরেই প্রভাব পড়বে। কচ্ছপ না থাকলে গোটা সামুদ্রিক ভারসাম্যই নষ্ট হয়ে যেতে পারে। ঠিক সেই কারণে কচ্ছপ সংরক্ষণ কিন্তু অত্যন্ত জরুরি। তাই আজ ওয়ার্ল্ড টার্টেল ডেতে আমরা কচ্ছপ সংরক্ষণ নিয়ে কথা বলছি। ভারতে 1972 সালের বন্যপ্রাণী সুরক্ষা আইনের অধীনে সমস্ত দেশীয় কচ্ছপ এবং কাছিম সুরক্ষিত। কচ্ছপ রক্ষা করার পাশাপাশি তাদের প্রজনন নিশ্চিত করতে ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বিভিন্ন সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই বন্যপ্রাণী সুরক্ষা আইনের আয়তায় কচ্ছপ শিকার, ক্রয়, বিক্রয় বা পোষা প্রাণী হিসেবে রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। বিপন্ন বন্যপ্রাণী ট্রাস্ট এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা বৈশ্বিক পর্যায়ে কচ্ছপের বিভিন্ন প্রজাতি সংরক্ষণে কাজ করে চলেছে। এবার আমরাও তো কিছুটা চেষ্টা করতে পারি। সমুদ্র সৈকতে কচ্ছপের ডিম পাড়ার স্থানে নিরাপত্তা বজায় রাখা, হ্যাচিং বা বাচ্চা ফোটানোর ব্যবস্থা করা, কচ্ছপের প্রজনন ক্ষেত্র এবং জলাশয় দূষণমুক্ত রাখা, মাছ ধরার সময় কচ্ছপদের ক্ষতি রোধ করতে জালে টার্টেল এক্সক্লুডার ডিভাইস বা টিইডি ব্যবহার করা, বেশ কিছু জায়গায় কিন্তু কচ্ছপ সংরক্ষণের কেন্দ্রও তৈরি হয়েছে। যেমন পশ্চিমবঙ্গের বন দফতর সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পে বিলুপ্ত প্রায় বাটাগুড় বাসকা কচ্ছপের প্রাকৃতিক প্রজনন ও সংরক্ষণে বড় সাফল্য অর্জন করেছে। এছাড়া গঙ্গা নদীর মিষ্টি জলের কচ্ছপ সংরক্ষণের জন্য উত্তরপ্রদেশের বারাণসীতে রয়েছে দেশের প্রথম কচ্ছপ বন্যপ্রাণী অভয়ারণ্য। বিশ্বব্যাপী এবং ভারতে বেশ কিছু কচ্ছপ সংরক্ষণের জায়গাও রয়েছে। গহিরমাথা সামুদ্রিক অভয়ারণ্য, মিষ্টি প্রাণীর কচ্ছপ পুনর্বাসন কেন্দ্র, যেটা 2020 সালে ভাগলপুর বন বিভাগে মিষ্টি জলের কচ্ছপ উদ্ধারের জন্য একটা বড় পুনর্বাসন কেন্দ্র হিসেবে নাম করেছে। এছাড়া চেন্নাই, তামিলনাড়ু এই সব অঞ্চলে কিন্তু কচ্ছপ সংরক্ষণ কেন্দ্র রয়েছে। এর সঙ্গে আমরা যদি একটু চেষ্টা করি, আমরাও কিন্তু পারবো। এতক্ষণ তোমাদের সঙ্গে স্টুডিওর বাইরে থেকে ছিলাম আমি সম্পূর্ণা। চলো আবারও ফিরিয়ে দিই স্টুডিওতে অঙ্কিতার কাছে।
1: আন্তর্জাতিক কচ্ছপ দিবসের এই সুন্দর আলোচনা আমাদের শুধু একটি প্রাণীর সংরক্ষণের কথা কিন্তু মনে করিয়ে দেয় না, বরং আমাদের শেখায় ধৈর্য, টিকে থাকা এবং নীরব লড়াইয়ের মূল্য। কচ্ছপ ধীরে চলে কিন্তু নিজের পথ থেকে সরে যায় না। যুগের পর যুগ সে নিজের অস্তিত্ব রক্ষা করে চলেছে নিঃশব্দে। ঠিক তেমনভাবেই ইতিহাসের পাতায় এমন বহু মানুষ আছেন যাঁদের সংগ্রাম খুব বেশি উচ্চস্বরে শোনা যায়নি, কিন্তু যাঁদের জীবন, লড়াই আর অস্তিত্ব আমাদের সমাজকে গড়ে তুলেছে ভিতর থেকে। সেই মানুষগুলোর কথাই আমাদের নতুন করে শুনিয়েছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ রণজিৎ গুহ। তিনি ইতিহাসের আলো ফেলেছিলেন সেই সব সাধারণ মানুষের জীবনের ওপর, যারা দীর্ঘদিন ইতিহাসের মূল ধারা থেকে আড়ালে থেকেছেন। বন্ধু, এখন আরও একটি খেয়াল পরিবেশনায় যুববাণীর শিল্পী বন্ধু মধুরিমা ঘোষ, যন্ত্রাণু সাঙ্গে রয়েছেন কৌস্তভ রায়চৌধুরী, মনোজ ঘোষ, নবনীল সরকার, প্রীতম চক্রবর্তী, শঙ্কর রায় এবং পার্থ সারথি দাস।

বন্ধু, এতক্ষণ খেয়াল শুনছিলে যুববাণীর শিল্পী বন্ধু মধুরিমা ঘোষের কণ্ঠে। রণজিৎ গুহকে নিয়ে তোমার সঙ্গে কথা বলছিলাম। তিনি শুধু একজন ইতিহাসবিদ নন, তিনি ছিলেন বাংলা ভাষা এবং বাঙালি মননের এক অসাধারণ ধারক। ইতিহাস চর্চাকে তিনি কেবল তথ্য এবং ঘটনার বিশ্লেষণে সীমাবদ্ধ রাখেননি, তিনি ইতিহাসের সঙ্গে যুক্ত করেছিলেন ভাষার আত্মা, মানুষের অনুভূতি এবং বাংলার নিজস্ব সংস্কৃতির চেতনাকে। আমরা প্রায়ই দেখি বহু গবেষক আন্তর্জাতিক পরিসরে পৌঁছানোর জন্য মাতৃভাষা থেকে দূরে সরে যান, কিন্তু রণজিৎ গুহ দেখিয়েছিলেন বাংলা ভাষায় থেকেও বিশ্বমানের ইতিহাস চর্চা সম্ভব। তাঁর ইতিহাস ভাবনার শিকড় ছিল এই বাংলার মাটি, বাংলার মানুষ এবং বাংলা ভাষার গভীরে প্রথিত। 18 শতকের গোড়ায় দরিদ্র মলাঙ্গিদের চরম দুর্দশা এবং বিদ্রোহ নিয়ে তিনি তাঁর প্রথম ইতিহাস বিষয়ক প্রবন্ধ মেদিনীপুরের লবণ শিল্প বাংলায় রচনা করেন। 1954 সালে রমেশচন্দ্র মজুমদার এবং নরেন্দ্র কৃষ্ণ সিংহ সম্পাদিত ইতিহাস পত্রিকায় সেই প্রবন্ধ প্রকাশিত হয়। জানো বন্ধু, এখান থেকেই বোঝা যায় তাঁর ইতিহাস চর্চার সূচনা লগ্নেই সাধারণ মানুষের জীবন সংগ্রাম এবং বাংলা ভাষা, এই দুটি ছিল তাঁর ভাবনার মূল কেন্দ্রবিন্দু। পরবর্তীকালে তাঁর বিখ্যাত ইংরাজি গ্রন্থ আ রুল অফ প্রপার্টি আসলে জন্ম নিয়েছিল তাঁরই লেখা বাংলা প্রবন্ধ চিরস্থায়ী বন্দোবস্তের সূত্রপাতের খসড়া থেকে। অর্থাৎ তাঁর আন্তর্জাতিক মানের গবেষণার ভিত নির্মাণ হয়েছিল বাংলার ভাষা এবং ভাবনার ভিতর থেকেই। জানো বন্ধু, এ এক বিরল উদাহরণ যেখানে বাংলা শুধু প্রকাশের ভাষা নয়, চিন্তারও ভাষা হয়ে উঠেছে। রণজিৎ গুহ ইংরেজির পাশাপাশি বাংলাতেও একাধিক গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা করেছেন, যেখানে সমাজ এবং ইতিহাসের বিশ্লেষণ যেমন রয়েছে, তেমন রয়েছে গভীর সাহিত্যবোধ। আবার কবির নাম ও সর্বনাম কিংবা 6 ঋতুর গানের মতো লেখায় তাঁর সাহিত্যিক সংবেদনশীলতার পরিচয়ও স্পষ্টভাবে ফুটে ওঠে। তাঁর লেখনী আমাদের শেখায় ইতিহাস কেবল অতীতের দলিল নয়, ইতিহাস মানুষের ভাষা, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক নিরন্তর

অনুসন্ধান। তাই রণজিৎ গুহকে স্মরণ করা মানে শুধু একজন ঐতিহাসিককে স্মরণ করা নয়, বরং বাংলা ভাষায় বিশ্বমানের চিন্তা ও ইতিহাস চর্চার এক উজ্জ্বল ঐতিহ্যকে সম্মান জানানো। দেখো বন্ধু, আমরা তাঁর লেখায় কি দেখতে পাই? এক নাম না জানা কৃষক বিদ্রোহ ইতিহাসের যে গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে সেটা তিনি কিন্তু প্রমাণ করেন। তিনি বিশ্বাস করতেন, যাঁদের কথা ইতিহাস এতদিন বলেনি তাঁদের কণ্ঠস্বর তুলে আনা ইতিহাস চর্চার অন্যতম দায়িত্ব। রণজিৎ গুহর সাব অল্ট্রান স্টাডিজের ভাবনা আসলে এই সাধারণ মানুষের ইতিহাসকে কেন্দ্র করে একটা সাহসী প্রচেষ্টা। তিনি প্রশ্ন তুলেছিলেন, জানো তো, কেন শুধু ক্ষমতাশালীদের জীবনী ইতিহাসে জায়গা পাবে? কেন গ্রামের সাধারণ মানুষ যারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করছে তাঁদের কথা ভুলে যাওয়া হবে? এই প্রশ্নই তার ইতিহাস চর্চাকে আলাদা করে মর্যাদা দেয়। আজকের তরুণ প্রজন্মের কাছে তাঁর চিন্তার প্রাসঙ্গিকতা এই জায়গাতেই সবচেয়ে বেশি, কারণ আজও সমাজে বহু মানুষ আছেন যাঁদের কথা আমরা শুনি না, যাঁদের অনুভূতি গুরুত্বই পায় না। রণজিৎ গুহ তরুণদের শেখান, মানুষকে শুধু পরিচয় বা অবস্থান দিয়ে বিচার না করে তাঁর সংগ্রাম, তাঁর অভিজ্ঞতা, তাঁর নীরব কষ্টকেও বোঝার চেষ্টা করা দরকার। আজকের সময়ে যখন অনেক তরুণ, তরুণীও বটে, দ্রুত সাফল্য আর পরিচিতির পিছনে ছুটছে, তখন রণজিৎ গুহ আমাদের মনে করিয়ে দেন, প্রকৃত পরিবর্তন আসে মানুষের ভিতরের চেতনায়। সমাজকে বুঝতে হলে শুধু বড় বড় নাম জানলেই তো হয় না, জানতে হয় সাধারণ মানুষের জীবনকেও। তাঁর চিন্তা তরুণদের আরও মানবিক, সংবেদনশীল এবং সমাজ সচেতন হতে শেখায়। সবচেয়ে বড় কথা কি জানো, রণজিৎ গুহ আমাদের শেখান যে ইতিহাস কোনো দূরের বিষয় নয়, ইতিহাস আমাদের চারপাশেই রয়েছে। একজন শ্রমিকের পরিশ্রমে, একজন কৃষকের মাটির গন্ধে, একজন সাধারণ মানুষের লড়াইয়ে, সেখানেই লুকিয়ে থাকে প্রকৃত ইতিহাসের স্পন্দন। তাই তাঁকে স্মরণ করা মানে শুধু একজন ঐতিহাসিককে স্মরণ করা নয়, বরং সেই মানুষগুলোকে সম্মান জানানো যারা আলোয় না থেকেও এই সমাজকে বাঁচিয়ে রাখে। আর এই মানবিক দৃষ্টিভঙ্গি আজকের তরুণ প্রজন্মকে নতুনভাবে ভাবাতে পারে, নতুনভাবে শেখাতে পারে। জানো বন্ধু, রণজিৎ গুহর চিন্তার জগৎ শুধু ইতিহাসের প্রচলিত কাঠামো ভেঙে দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তার গবেষণার গভীরতা ছড়িয়েছিল রাজনীতিতে, উপনিবেশবাদে, ভাষায়, সংস্কৃতিতে, ক্ষমতার মনস্তত্ত্বে এবং ইতিহাসের বর্ণনা শৈলীর মতো বহু ক্ষেত্রে। তিনি ইতিহাসকে কখনো নিছক অতীতের ঘটনার তালিকা বলে মনে করেননি, বরং মানুষের অভিজ্ঞতা, সমাজের অভ্যন্তরীণ টানা পড়েন এবং সময়ের মানসিকতাকে বোঝার এক জীবন্ত মাধ্যম হিসেবে দেখিয়েছিলেন। জানো তো, প্রাত্যহিক জীবনের নানান ব্যস্ততা, দায়িত্ব, কর্মক্ষেত্রের চাপ কিংবা সংসারের নানান কাজের মাঝেও এই ইতিহাস চর্চাকে আমরা যদি ভুলে যাই তাহলে একেবারেই চলবে না। যদি পারি সেটিকে কেবল পরীক্ষার বিষয় বা অতীতের শুকনো তথ্য হিসেবে না দেখে জীবনের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে বোঝার চেষ্টা করা যায়। ইতিহাস চর্চা মানে শুধু সাল তারিখ মুখস্থ করা নয়, বরং মানুষ, সমাজ, সংস্কৃতি, সমস্ত পরিবর্তনের ধারাকে বোঝা। একজন মানুষ প্রতিদিন হয়তো দীর্ঘ সময় নিয়ে গবেষণা করতে পারবেন না, কিন্তু অল্প অল্প করেও ইতিহাসের সঙ্গে নিজেকে যুক্ত রাখা সম্ভব। ধরো কোনো ঐতিহাসিক প্রবন্ধ পড়ে, ডকুমেন্টারি দেখে, পুরনো সাহিত্য কিংবা স্মৃতিকথা পড়ে, কখনো শহরের কোনো পুরনো স্থাপত্য সম্পর্কে জেনে কিংবা বর্তমান সমাজের সঙ্গে অতীতের যোগসূত্র খুঁজে। এই অভ্যাস ধীরে ধীরে মানুষের চিন্তার জগৎকে প্রসারিত করে। ইতিহাস চর্চার একটা বড় লাভ কি বলতো, এটি মানুষকে গভীরভাবে সচেতন করে তোলে। বর্তমান সময়ের বহু সমস্যা, রাজনৈতিক টানাপোড়েন, সামাজিক বৈষম্য বা সাংস্কৃতিক পরিবর্তনের শিকড় যে অতীতে লুকিয়ে আছে তা ইতিহাস না জানলে

আমরা কি করে বুঝব বলো তো? ইতিহাস মানুষকে শেখায় কোনো ঘটনাকে হঠাৎ বা বিচ্ছিন্নভাবে বিবেচনা বিচার না করতে, বরং তার পিছনের দীর্ঘ প্রক্রিয়া, কারণ এবং প্রভাবকে বোঝার চেষ্টা করতে। ফলে মানুষের বিচার বোধ পরিণত হয় এবং আবেগের পরিবর্তে বিশ্লেষণী মন গড়ে ওঠে। যে মানুষ ইতিহাস পড়ে সে সহজে গুজব, অন্ধবিশ্বাস এবং একপাক্ষিক প্রচারের দ্বারা প্রভাবিত হয় না, কারণ সে জানে সমাজ এবং রাষ্ট্রের বাস্তবতা অনেক বেশি জটিল। ইতিহাস চর্চা মানুষের মধ্যে আত্মপরিচয়ের বোধও তৈরি করে। নিজের ভাষা, সংস্কৃতি, অঞ্চল, সমাজ কিংবা জাতির অতীত সম্পর্কে জানা মানে নিজের শিকড়কে জানা। এই শিকড়ের বোধ মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে, জানো তো, এবং একই সঙ্গে অন্য সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়। ইতিহাস আমাদের বুঝতে সাহায্য করে যে সভ্যতা কিন্তু কখনোই একদিনে তৈরি হয় না। অসংখ্য মানুষের শ্রম, চিন্তা, ত্যাগ, অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে আমাদের আজকের এই বর্তমান পৃথিবী। ফলে মানুষ নিজের অবস্থানকেও বৃহত্তর মানব সভ্যতার ধারার মধ্যে দেখতে শেখে। ইতিহাসের আরও একটা গুরুত্বপূর্ণ দিক তোমাকে বলি, সেটা হচ্ছে মানুষকে মানসিকভাবে সংবেদনশীল এবং আরও মানবিক করে তোলে ইতিহাস। অতীতের যুদ্ধ, দুর্ভিক্ষ, দেশভাগ আন্দোলন কিংবা সামাজিক সংগ্রামের কাহিনী পড়লে মানুষ বুঝতে পারে ক্ষমতা, লোভ, বৈষম্য কিংবা অন্যায় কত গভীর ক্ষত তৈরি করতে পারে। আবার একই সঙ্গে মানুষ এও শেখে যে প্রতিকূলতার মধ্যেও মানবিকতা, সাহস, প্রতিবাদ কখনো পুরোপুরি হারিয়ে যায় না। এই উপলব্ধি বর্তমান জীবনকেও অন্য চোখে দেখতে সাহায্য করে। সবচেয়ে বড় কথা কি জানো, ইতিহাস চর্চা মানুষকে সময়ের সঙ্গে সংলাপ করতে শেখায়। বন্ধু, এতক্ষণ আমি তোমার সঙ্গে ছিলাম তোমার কথা বন্ধু অঙ্কিতা। যুববাণীর আর কোন কোন বন্ধু আজকে থাকছে তোমার সঙ্গে, এখন সেটাই শুনে নেওয়ার পালা। মৈত্রীতে 8:30 থেকে থাকছে পথ চলতে নিয়ে অর্পণ। গীতাঞ্জলিতে 11:00 থেকে নাট্যাঙ্গন নিয়ে থাকছে প্রিয়ষ্মা এবং দেবার্ঘ। মৈত্রীতে বেলা 12:00 থেকে অল্প অল্প গল্প কথা নিয়ে থাকছে তোমার যুববাণীর বন্ধু ঋত্বিক। বন্ধু, আজকে তোমাকে ইতিহাস চর্চা নিয়ে নানান কথা বললাম। আসলে এই ইতিহাসই আমাদের শেখায় কি ঘটেছিল সেটা না বলে বরং কেন ঘটেছিল এবং সেখান থেকে আমাদের শেখার কি আছে সেই প্রশ্নগুলোই করতে শেখায়। বন্ধু, প্রশ্ন তো করতেই হবে আর প্রশ্নের উত্তরও খুঁজে নিতে হবে। তোমার সঙ্গে আবারও কোনো দিন ফিরব, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই কানে রেখো যুববাণী। যেতে যেতে সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটা থাকছে শুধু তোমার জন্য।

পরপর তিনখানি নজরুলগীতি শুনলেন শিল্পী সোমা মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভে 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলো হার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন শুনবেন কীর্তন, শিল্পী দ্যুতি চক্রবর্তী, কীর্তনটির পদকর্তা গোবিন্দ দাস।

কীর্তন শুনলেন শিল্পী দ্যুতি চক্রবর্তী, কীর্তনটির পদকর্তা গোবিন্দ দাস। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শুনবেন লঘুসঙ্গীতের সুরে বাঁশি, শিল্পী সুরজিৎ সেনগুপ্ত।

লঘু সঙ্গীতের সুরে বাঁশি শুনলেন শিল্পী সুরজিৎ সেনগুপ্ত। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। চারদিনের ভারত সফরের প্রথম পর্যায়ে কলকাতা সফর সেরে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ সকাল 7টা নাগাদ নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে সস্ত্রীক অবতরণ করেন তিনি। ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর রুবিওকে স্বাগত জানান। সেখান থেকে তারা মিশনারিজ অব চ্যারিটিতে মাদার হাউসে গিয়ে মাদার টেরিজার সমাধিস্থল ঘুরে দেখেন, পরিদর্শন করেন দুস্থ শিশুদের জন্য তৈরি চিলড্রেন্স হোম। সমাজ মাধ্যমের এক বার্তায় গোর জানিয়েছেন, আজই রুবিও দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী আজ 29তম রোজগার মেলায় সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে ভাষণও দেবেন তিনি। দেশের 47টি স্থানে এই রোজগার মেলার আয়োজন করা হচ্ছে, এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের 3টি। নদিনের মধ্যে এই নিয়ে তৃতীয়বার দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে। পেট্রোল এবং ডিজেল উভয় ক্ষেত্রেই লিটার পিছু 91 পয়সা করে দাম বাড়ানো হয়েছে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ার কারণেই এই সিদ্ধান্ত। বর্ধিত দামের ওপর কর আরোপ করে কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছে 94 পয়সা। এক লিটার পেট্রোলের নতুন দাম হচ্ছে 110.64 টাকা। অন্যদিকে ডিজেলের দাম লিটার পিছু 95 পয়সা বেড়ে হয়েছে 97.02 টাকা। সবকা সাথ সবকা বিকাশের ভাবনাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের উন্নয়ন ও বিকাশ কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকার বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে শ্রী অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম সরকারি বৈঠকে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে একাধিক বিষয় আলাপ আলোচনা করেন। পরে সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী অধিকারী বলেন, বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পের অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং অন্যান্য ক্ষেত্রে রাজ্যকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সর্বাত্মক সহযোগিতা এবং সমর্থনের আশ্বাস দেওয়া হয়েছে। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি এবং স্বাস্থ্য সংক্রান্ত কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চালু করা নিয়ে কেন্দ্র আজ পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে বৈঠকে বসতে চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সহ বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার এবং অধ্যক্ষের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন। বৈঠকে আয়ুষ্মান ভারত ও বিনামূল্যে চিকিৎসা কেন্দ্র আয়ুষ্মান মন্দির প্রকল্প নিয়েও কথা হবে বলে মনে করা হচ্ছে। এদিকে রাজ্য যোগ ও ন্যাচুরোপ্যাথি কাউন্সিলের সভাপতির পদ থেকে যোগ বিশারদ তুষার শীল পদত্যাগ করেছেন। গতকাল তিনি স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। অন্যদিকে রোগী কল্যাণ সমিতির বৈঠক আগামী 28 মে এর মধ্যে করার জন্য সমস্ত জেলাশাসক ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। পুরুলিয়ার পুঞ্চা ব্লকের হাতিহার গ্রামে সাপের কামড়ে 7 বছরের এক বালকের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকার ওই পরিবারের পাশে দাঁড়িয়েছে। অরূপ গোপ নামে ওই বাচ্চাটিকে গত 15 তারিখ কালাত সাপে কামড়ায়। বাড়ির লোক পুঞ্চা হাসপাতালে নিয়ে যাওয়ার পর বারবার অনুরোধ জানালেও সঠিক চিকিৎসা হয়নি বলে অভিযোগ। অ্যান্টিভেনাম না দিয়ে প্রথমে পর্যবেক্ষণেই রাখা হয় বলে পরিবারের দাবি। পরে অ্যান্টিভেনাম চালু করা হলেও অরূপকে বাঁচানো সম্ভব হয়নি। এরপরই ক্ষোভে ফেটে পড়েন পরিজনরা। উত্তাল পরিস্থিতি সামাল দিতে নামানো কেন্দ্রীয় বাহিনী সহ পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষ গাফিলতির অভিযোগ অস্বীকার করলেও তদন্তের পর ব্লক স্বাস্থ্য আধিকারিক নবকুমার বিশ্বাস এবং সংশ্লিষ্ট চিকিৎসককে সাসপেন্ড করা হয়। গত সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকারের তহবিল থেকে 4 লক্ষ টাকার চেক পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়াও দেওয়া হয়েছে বিশেষ কিট। অন্যদিকে গত বৃহস্পতিবার জেলা মানবাজার এলাকায় কালাত সাপের কামড়ে অজয় বাউরি নামে 9 বছরের এক বালকের মৃত্যু হয়েছে। 10 ভায়াল অ্যান্টিভেনাম দেওয়া সত্ত্বেও অজয়কে বাঁচানো যায়নি। জেলায় সাপের উপদ্রবে পরপর মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। নদিয়ার কল্যাণী এইমসে চালু হয়েছে ড্রাগ টেকব্যাক প্রোগ্রাম রেমেডি। কেন্দ্রীয় ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের উদ্যোগে গতকাল উদ্বোধন করা হয় বিশেষ নিষ্পত্তি বিনের। বাড়িতে পড়ে থাকা মেয়াদোত্তীর্ণ বা অব্যবহৃত ওষুধ যাতে ডাস্টবিন বা নিকাশি ব্যবস্থায় না ফেলা হয় সে বিষয়ে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ মেনে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজের নির্দেশিকা জারি করেছে। স্কুল শিক্ষা কমিশনার সহ শিক্ষা দপ্তরের 9 জন আধিকারিক বিভিন্ন দিনে বাড়ি থেকে কাজ করবেন। অপ্রয়োজনীয় যাতায়াত ও বিদ্যুতের খরচ কমানোরও নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন পরবর্তী হিংসা, বেআইনি গরু পাচার, কাটমানি ও দাগি দুষ্কৃতীদের গ্রেপ্তার, বিনা হেলমেটে বাইক চালানোর

মতো বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকার সব জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে। জেলা পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের নবান্ন থেকে এক পাঠানো নির্দেশিকায় কোন জেলায় কেমন কাজ হয়েছে তার বিস্তারিত জানিয়ে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ দুপুর ১২টা বেজে ৩০ মিনিটে।

শুনলেন খেয়াল, শিল্পী ব্রজেশ্বর মুখোপাধ্যায়। রাগ ভীমপলশ্রী। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন নবরণ দত্ত এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

নজরুলগীতি শুনলেন শিল্পী সোমা মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

আধুনিক গান শুনলেন সুস্মিতা মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ গান শুনবেন আরাধনা ছবি থেকে। প্রথম গানটি শিল্পী মোহাম্মদ রফি ও আশা ভোসলে।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে আরাধনা ছবি থেকে গান শুনছেন। পরের গানটি লতা মঙ্গেশকর ও কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে।

0: গান শুনলেন আরাধনা ছবি থেকে। হিন্দি ছবির গানের অনুষ্ঠান এখন এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, একটু পরেই খবর।
1: আকাশবাণী কলকাতা, খেলার খবর, পড়ছি রক্তিম ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। কলকাতায় আজ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিশেষ সাধারণ সভায় 2025 সালের জাতীয় ক্রীড়ানীতি সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যায় আইপিএল ক্রিকেটের ম্যাচে লখনউ সুপার জায়ান্টস পাঞ্জাব কিংসের মুখোমুখি। ইডেনে আগামীকাল কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। ভারতের কুস্তিগির সুরজ বশিষ্ঠ ও সাগর সিং এশিয়ান অনূর্ধ্ব 23 কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষদের গ্রেকো রোমান বিভাগের ফাইনালে উঠেছেন। আসছে বিস্তারিত খবরে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন AIFF দেশের ফুটবল প্রশাসনে পরিকাঠামোগত সংস্কারের পথে বড় পদক্ষেপ নিয়েছে। আজ কলকাতায় অনুষ্ঠিত ফেডারেশনের

বিশেষ সাধারণ সভায় 2025 সালের জাতীয় ক্রীড়ানীতি বা ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স অ্যাক্ট NSGA সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয় ক্রীড়ানীতির বিষয়ে একটি খসড়া সংবিধান তৈরি করা হবে, সেই সংবিধান পাঠানো হবে সদস্যদের কাছে। সংবিধান খতিয়ে দেখে পরামর্শ দেওয়ার জন্য তাদের 15 দিন সময় দেওয়া হবে। এদিনের সভায় মাস্টার রাইটস এগ্রিমেন্ট MRA নিয়েও আলোচনা হয়। এই চুক্তির জন্য ইতোমধ্যেই দুটি সংস্থার তরফে প্রস্তাব জমা পড়েছে। ভবিষ্যতে প্রস্তাবগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করার এবং বিট প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কার্যকরী কমিটিকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। সভায় AIFF-এর 19 জন কার্যকরী কমিটির সদস্য এবং 32টি রাজ্য সংস্থার প্রতিনিধি ছাড়া আন্তর্জাতিক ফুটবল সংস্থা FIFA এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের আর্থিক সমস্যার সমাধানে দুই রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে। আজ ক্লাবের তরফে এক সাংবাদিক বৈঠকে সচিব ইস্তিয়াক আহমেদ জানিয়েছেন, স্পন্সর সমস্যা মেটাতে দুই বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নওশাদ সিদ্দিকী এবং আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবিরকে চিঠি পাঠানো হয়েছে। চলতি বছরের আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য 4টি নতুন নিয়ম ঘোষণা করেছে FIFA। এবার প্রতিটি ম্যাচে বাধ্যতামূলকভাবে জলপানের বিরতি থাকবে। FIFA জানিয়েছে, আবহাওয়া যেমনই হোক না কেন, প্রতি অর্ধের মাঝে 3 মিনিটের বিরতি দেবেন রেফারি। VAR-এর ক্ষমতাও বাড়ানো হচ্ছে। আগে VAR শুধুমাত্র গোল, পেনাল্টি, সরাসরি লাল কার্ড এবং ভুল পরিচয়ের ক্ষেত্রে পর্যালোচনা করতে পারত। এবার থেকে দ্বিতীয় হলুদ কার্ডের ঘটনাও VAR-এ দেখা যাবে। গোল কিক, থ্রো ইন এবং খেলোয়াড় বদলির ক্ষেত্রে এবার কাউন্টডাউন শুরু হবে। কেউ বেশি সময় নিলে বল চলে যাবে প্রতিপক্ষের কাছে। গোলরক্ষক যদি গোলকিক নিতে দেরি করেন তাহলে তা হয়ে যেতে পারে কর্নার, আর থ্রো ইন চলে যেতে পারে বিপক্ষ দলের কাছে। বদলির ক্ষেত্রে বোর্ডে নম্বর দেখানোর পর 10 সেকেন্ডের মধ্যে খেলোয়াড়দের মাঠ ছাড়তে হবে। চোটের কারণে মাঠ ছাড়লে ওই খেলোয়াড়কে 1 মিনিট বাইরে থাকতে হবে। প্রতিপক্ষের সঙ্গে বচসার সময় মুখ ঢাকলে এখন থেকে লাল কার্ড দেখানো হবে। এছাড়া বিশ্বকাপে নতুন নিয়ম হয়েছে, রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছেড়ে গেলেও লাল কার্ড দেখানো হবে। দলীয় কর্মকর্তা খেলোয়াড়দের মাঠ ছাড়তে উস্কানি দিলেও একই শাস্তি পাবেন। FIFA এও জানিয়েছে, যে দল ম্যাচ পরিত্যাগ করবে তারা নীতিগতভাবে সেই ম্যাচ হেরে যাবে। গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবের কারণে দেশটির বিশ্বকাপ স্কোয়াডকে মার্কিন যুক্তরাষ্ট্রে আপাতত প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। আমেরিকায় প্রবেশের আগে 21 দিনের জন্য দলের সবাইকে আইসোলেশনে থাকতে হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে আজ IPL ক্রিকেটের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছে। টসে জিতে পাঞ্জাব লখনৌকে ব্যাট করতে পাঠিয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে, লখনৌ সুপার জায়ান্টস 7 ওভার 2 বলে 3 উইকেটে 72 রান করেছে। ইডেনে আগামীকাল এবারের IPL-এ লিগ পর্যায়ে তাদের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। 13 ম্যাচে 13 পয়েন্ট সংগ্রহ করে KKR পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। সমসংখ্যক ম্যাচ খেলে 12 পয়েন্ট সংগ্রহ করে দিল্লি অষ্টম স্থানে আছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অপর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 3:30। মুম্বাই 13 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে 9ম স্থানে, রাজস্থান সমসংখ্যক ম্যাচ খেলে 14 পয়েন্ট নিয়ে 4র্থ স্থানে রয়েছে। উত্তর 24 পরগনা মহিলাদের সিনিয়র আন্তঃজেলা টি-20 ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। কল্যাণীতে আজ ফাইনালে উত্তর 24 পরগনা 8 উইকেটে দক্ষিণ 24 পরগনাকে হারিয়ে দিয়েছে। দক্ষিণ 24 পরগনার 7 উইকেটে 116 রানের জবাবে উত্তর 24 পরগনা 2 উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের তনুশ্রী সরকার 53 রানে অপরাজিত থাকেন। ভারতীয় কুস্তিগির সুরাজ বৈশিষ্ট এবং সাগর সিং আজ এশিয়ান অনূর্ধ্ব 23 কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষদের গ্রেকো রোমান বিভাগের ফাইনালে উঠেছেন। এর ফলে অন্তত 2টি রূপ নিশ্চিত করেছে ভারত। ভিয়েতনামের দা নাংয়ে আজ পুরুষদের 60 কেজি বিভাগে সুরাজ বৈশিষ্ট কিরগিজিস্তানের নুরিস্তান সুয়রকুলভকে 3-2 ব্যবধানে হারিয়ে ফাইনালে নিজের জায়গা করে নেন। এদিকে 67 কেজি বিভাগে সাগর সিং সেমিফাইনালে সৌদি আরবের মুন্থির আবদুল্লাহ জান্দুকে 4-0 ব্যবধানে হারিয়ে দেন। খেলার খবর শেষ হল, এর পরের খবর শুনবেন রাত 10টায়।

আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও আজ ভারত মার্কিন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করেছেন। সারা বিশ্বের কল্যাণের স্বার্থে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন। মার্কো রুবিও বলেছেন, দুদেশের সম্পর্ককে আরও মজবুত করতে খুব শীঘ্রই বেশ কিছু যৌথ উদ্যোগের ঘোষণা করা হবে। পশ্চিমবঙ্গ সহ সারা দেশে আজ 29তম রোজগার মেলায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে ভার্চুয়ালি নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকার নাগরিকদের মতামত গ্রহণের জন্য বিকশিত ভারত জিরামজি আইন 2025-এর খসড়া বিধি প্রকাশ করেছে। ইবোলা সংক্রমণ প্রতিরোধে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের এসওপি প্রকাশ। চীনের সাংজি প্রদেশের লিউশেনিউ কয়লা খনিতে জমে থাকা গ্যাসে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে 90, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর। এশিয়ান অনূর্ধ্ব 23 কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতের সুরজ বশিষ্ঠ এবং সাগর সিং পুরুষদের গ্রেকো রোমান বিভাগে রুপো জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও আজ নতুন দিল্লিতে ভারত মার্কিন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের ধারাবাহিক অগ্রগতি পর্যালোচনা করেছেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক একাধিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা হয়। রুবিওর সঙ্গে বৈঠকের পর সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বের কল্যাণের স্বার্থে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও এই বৈঠকে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন সেক্রেটারি অব স্টেট আজ প্রধানমন্ত্রীকে প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, যোগাযোগ, শিক্ষা এবং জনগণের মধ্যে সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার ধারাবাহিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন। পশ্চিম এশিয়ার উত্তেজনা পরিস্থিতি সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আমেরিকার দৃষ্টিভঙ্গির কথাও তুলে ধরেন রুবিও। শ্রী মোদী

0: প্রচেষ্টায় ভারতের ধারাবাহিক সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং আলোচনা ও কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান পুনর্ব্যক্ত করেন। মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও বলেছেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি রয়েছে ভারতই তার মূল ভিত্তি। নতুন দিল্লিতে আজ মার্কিন যুক্তাবাসের অ্যানেক্স বিল্ডিং উদ্বোধন করে রুবিও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় সংস্থাগুলির $20 বিলিয়ন বিনিয়োগ এবং ভারতের প্যাক্স সিলিকা চুক্তিতে স্বাক্ষর করার ঘটনাই এর প্রমাণ। তিনি বলেন, তাঁর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
1: Expanded commercial ties now with more than $20 billion in investments. $20 billion in investments from Indian companies in the United States. We've deepened a security partnership through military exercises in the Indo-Pacific. And of course, as part of that, we recognize that an orderly and a secure consular system is vital to solidifying this important relationship.
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে রুবিও আগামীকাল দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুব সমাজকে বিকশিত ভারত গড়ে তোলার কাজে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। 29তম রোজগার মেলায় আজ সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার পর তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠানে ভাষণ দেন। প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্ব আজ ভারতের যুব সমাজের দিকে অধীর আগ্রহের সঙ্গে তাকিয়ে রয়েছে। যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে একাধিক দেশের সঙ্গে ভারতের যোগসূত্র স্থাপিত হয়েছে বলেও প্রধানমন্ত্রী মত প্রকাশ করেন।
2: দুনিয়া ভারত কে যুবাও और भारत की टेक्नोलॉजिकल प्रोग्रेस को लेकर बहुत उत्साहित है। आज दुनिया भारत की विकास यात्रा का हिस्सा बनना चाहती है। भारत भी दुनिया के अलग अलग देशों के साथ पार्टनरशिप कर रहा है। इसका उद्देश्य यही है कि भारत के युवाओं को अवसर मिले, रोजगार मिले, उनका सामर्थ्य खिल उठे। साथ साथ मैं चाहता हूं मेरे देश के नौजवानों को ग्लोबल एक्सपोजर भी मिले।
0: দেশের 47টি স্থানে এই রোজগার মেলার আয়োজন করা হয়। এর মধ্যে আছে পশ্চিমবঙ্গের 2টি। সরকার নাগরিকদের মতামত গ্রহণের জন্য বিকশিত ভারত জিরামজি আইন 2025-এর খসড়া বিধি প্রকাশ করেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছেন, যে কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান আগামী মাসের 21 তারিখের মধ্যে এ সংক্রান্ত পরামর্শ জানাতে পারবে। মন্ত্রকের মতে, ভিবি জিরামজি আইনের 33 নম্বর ধারা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিধান অনুসারে খসড়া বিধি তৈরি করা হয়েছে। জনগণনার কাজে বেসরকারি অনুদানহীন এবং সংখ্যালঘু বিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগ করার কাজে নিষেধাজ্ঞা জারি করেছে বম্বে হাইকোর্ট। বিচারপতি গৌতম আনখার এবং বিচারপতি সন্দেশ পাটিলের ডিভিশন বেঞ্চ বলেন, জনগণনার আইন অনুযায়ী শিক্ষকদের এই দায়িত্ব পালনের কোনো বাধ্যবাধকতা নেই। জাতীয় মহিলা কমিশন দিল্লির জামিয়ানগরে এক দলিত মহিলাকে অপহরণ, গণধর্ষণ এবং বলপূর্বক ধর্মান্তরিত করার বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার দিল্লির পুলিশ কমিশনারকে এক চিঠিতে অবিলম্বে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ঝাড়খণ্ডে লাতেহার পুলিশ একটি বিশেষ অভিযানে উগ্রপন্থী সংগঠন JJMP-র একজন স্বঘোষিত কমান্ডার শিবনারায়ণ সিংকে গ্রেপ্তার করেছে। তার স্বীকারোক্তির ভিত্তিতে লাতেহার জেলার সিমারিয়া তান্ডে তার বাসভবন থেকে JJMP-র আরেক এরিয়া কমান্ডার শকুলদেব ওরাওকেও গ্রেপ্তার করা হয়। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইবোলা সংক্রমণ প্রতিরোধে মান্য কার্যবিধি বা SOP প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক। গণপ্রজাতন্ত্রী কঙ্গো ও উগান্ডায় ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতেই এই সতর্কতামূলক পদক্ষেপ। নির্দেশিকায় বলা হয়েছে, আক্রান্ত দেশগুলি থেকে ভারতে আসা যাত্রীদের জন্য বিমানবন্দর ও সমুদ্রবন্দরে কড়া নজরদারি চালানো হবে। গত 21 দিনের ভ্রমণ ইতিহাস খতিয়ে দেখা, থার্মাল স্ক্রিনিং, সেলফ ডিক্লারেশন ফর্ম জমা এবং উপসর্গ থাকলে অবিলম্বে আইসোলেশনের নির্দেশ দেওয়া হয়েছে। ওইসব দেশ থেকে আসা উপসর্গহীন যাত্রীদেরও 21 দিন পর্যবেক্ষণে রাখা হবে। চলতি বছরের জুলাই মাস থেকে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড পশ্চিমবঙ্গের মানুষের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর আজ নবান্নে মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল ও প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত সঙ্গে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত 6 কোটির বেশি মানুষ সরাসরি আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন। মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারতের জন্য 976 কোটি টাকা কেন্দ্র বরাদ্দ করেছে। চলতি অর্থবর্ষে ন্যাশনাল হেলথ মিশনের আওতায় এরাজ্যের জন্য বরাদ্দ হয়েছে 2103 কোটি টাকা। ইতিমধ্যে 500 কোটি টাকার বেশি রাজ্যের অ্যাকাউন্টে ঢুকেছে। পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই কেন্দ্রের পিএম

0: বিশ্বকর্মা প্রকল্প চালু হচ্ছে। অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রক জানিয়েছে, ঐতিহ্যবাহী শিল্পের কারিগর ও শ্রমজীবী মানুষের আর্থিক উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্প দ্রুত কার্যকর করা হবে। এর ফলে উপকৃত হবেন প্রায় 8 লক্ষ কারিগর ও তাঁদের পরিবার। ভারত কানাডা সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপিএ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আগামী 25 মে 3 দিনের কানাডা সফরে যাচ্ছেন। শ্রী গোয়েল কানাডার ওটাওয়া এবং টরেন্টোতে বাণিজ্য, বিনিয়োগ এবং সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপিএর অগ্রগতি বিষয়ে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যেও ভারত তার শক্তিশালী অর্থনৈতিক সমৃদ্ধি বজায় রেখেছে। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের শ্রী গোয়েল বলেন, ক্রমবর্ধমান উৎপাদন খরচ থেকে কৃষকদের স্বস্তি দিতে সরকার সারের বর্ধিত মূল্যের বোঝা বহন করেছে। চীনের সাংজি প্রদেশের কিন ইউয়ান কাউন্টির লিউশেনিউ কয়লা খনিতে জমে থাকা গ্যাসে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 90। সেদেশের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, এ পর্যন্ত 201 জন কর্মীকে উদ্ধার করা হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের যথাযথ চিকিৎসার বন্দোবস্ত করতে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। কম্বোডিয়ায় 2টি পৃথক সড়ক দুর্ঘটনায় একটি পোশাক কারখানার 14 জন শ্রমিক প্রাণ হারিয়েছেন, আরও 93 জন আহত। প্রথম ঘটনাটি ঘটে কাম্পং ছনাং প্রদেশে। কম্বোডিয়ার শ্রম মন্ত্রক জানিয়েছে, এই দুর্ঘটনায় 9 জন শ্রমিক নিহত এবং আরও 53 জন আহত হয়েছেন। দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ সোয়াই রিয়েংয়ে একটি পৃথক দুর্ঘটনায় কারখানার শ্রমিকদের নিয়ে একটি বাস রাস্তা থেকে ছিটকে পড়ে উল্টে গেলে এতে 5 জন নিহত এবং আরও 40 জন আহত হন। ভারতীয় কুস্তিগীর সুরজ বশিষ্ঠ এবং সাগর সিং আজ এশিয়ান অনূর্ধ্ব 23 কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষদের গ্রেকো রোমান বিভাগে রুপো জিতেছেন। প্রতিযোগিতার ফাইনালে আজ 60 কেজি বিভাগে সুরজ বশিষ্ঠ কাজাখস্তানের আইদ বেখাভের কাছে 4-0 ব্যবধানে হেরে যান। অন্যদিকে 67 কেজি বিভাগে সাগর সিং ফাইনালে উজবেকিস্তানের আইদজান খালমা খানেকের কাছে 9-0 ব্যবধানে পরাজিত হন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও আজ ভারত মার্কিন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করেছেন। সারা বিশ্বের কল্যাণের স্বার্থে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন। মার্কো রুবিও বলেছেন, দুদেশের সম্পর্ককে আরও মজবুত করতে খুব শীঘ্রই বেশ কিছু যৌথ উদ্যোগের ঘোষণা করা হবে। পশ্চিমবঙ্গ সহ সারা দেশে আজ 59তম রোজগার মেলায় 51,000েরও বেশি নবনিযুক্তের হাতে ভার্চুয়ালি নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী।
1: নমস্কার, আকাশবাণী সে বিশ্ব দর্পণ কে সাথ মে শক্তি সিং। मुख्य समाचार। अमरीकी विदेश मंत्री ने नई दिल्ली में प्रधानमंत्री मोदी से मुलाकात की। उन्होंने भारत को हिंद प्रशांत क्षेत्र के प्रति अमरीका के दृष्टिकोण की आधारशिला बताया। रक्षा मंत्री राजनाथ सिंह ने जोर देकर कहा कि भारत मेक इन इंडिया पहल के माध्यम से रक्षा विनिर्माण में आत्मनिर्भर बन रहा है। चीन में कोयला खदान विस्फोट में मरने वालों की संख्या बढ़कर 90 हुई। प्रधानमंत्री मोदी ने घटना पर शोक व्यक्त किया। फ्रांस ने इसराइल के सुरक्षा मंत्री इतामार बेन गुइर के अपने क्षेत्र में प्रवेश करने पर प्रतिबंध लगाया। और भारतीय पहलवान सूरज वशिष्ठ और सागर सिंह ने वियतनाम में आयोजित एशियाई अंडर 23 कुश्ती चैंपियनशिप में रजत पदक जीते। अब समाचार विस्तार से। अमेरिका के विदेश मंत्री मार्को रूबियो ने कहा है कि अमेरिका जिस तरह से हिंद प्रशांत क्षेत्र को देखता है उसमें भारत की भूमिका सबसे अहम है। नई दिल्ली में अमेरिका दूतावास की स्पॉट एनएक्स बिल्डिंग का उद्घाटन करते हुए विदेश मंत्री रूबियो ने कहा कि भारतीय कंपनियों ने अमेरिका में $20 अरब का निवेश किया है।
2: अब हमारे व्यापारिक संबंध और भी बढ़ गए हैं। इसमें भारतीय कंपनियों का अमेरिका में $20 अरब से अधिक का निवेश शामिल है। हमने हिंद प्रशांत क्षेत्र में सैन्य अभ्यासों के माध्यम से अपनी सुरक्षा साझेदारी को और भी मजबूत बनाया है। निश्चित रूप से इस महत्वपूर्ण रिश्ते को और मजबूत बनाने के लिए एक व्यवस्थित और सुरक्षित काउंसलर प्रणाली की अत्यंत आवश्यकता है।
1: श्री रूबियो ने कहा कि उनकी इस यात्रा से दोनों देशों के आपसी संबंध और मजबूत होंगे तथा उनमें और अधिक प्रगति होगी।
2: रिश्ते की बुनियाद राष्ट्रपति ट्रंप और प्रधानमंत्री मोदी

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন 1942 আ লাভ স্টোরি ছবি থেকে কয়েকটি গান। প্রথম গানটির শিল্পী লতা মঙ্গেশকর।

এরানা ছবি থেকে পরের গানটি কবিতা কৃষ্ণমূর্তি ও উদিত নারায়ণের দ্বৈত কণ্ঠে।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে পরপর দুখানি গান এবারে শুনবেন শোলে ছবি থেকে। প্রথম গানটি কিশোর কুমার ও মান্না দের দ্বৈত কণ্ঠে।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে এবারে গানটি শুনবেন আনাড়ি ছবি থেকে শিল্পী আলকা ইয়াগনিক।

শুনলেন আনাড়ি ছবি থেকে, শিল্পী আলকা ইয়াগনিক। হিন্দি ছবির গানের অনুষ্ঠানে পরের গানটি আশিকি টু ছবি থেকে, শিল্পী শ্রেয়া ঘোষাল।

গানটি শুনলেন আশিকি টু ছবি থেকে, শিল্পী শ্রেয়া ঘোষাল। হিন্দি ছবির গানের অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা।

আকাশবাণী কলকাতা, এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা ও সন্নিহিত অঞ্চলের আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আংশিক মেঘলা আকাশ, বজ্রগর্ভ মেঘ সৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 36 ডিগ্রি সেলসিয়াস ও 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.9 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 91% ও সর্বনিম্ন পরিমাণ ছিল 64%। গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল, সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, এখন অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত শুনবেন বাইবেল থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকে চাষবাস, 6:40 আপনার স্বাস্থ্য। এই অনুষ্ঠানে শুনবেন জলবাহিত রোগ থেকে সাবধান, এ বিষয়ে বলবেন তুষারকান্তি সাহা, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত ও অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রসঙ্গীত 7:45 শিল্পী শ্রুতি নাহা সেন, 8:00 বিজ্ঞান ধারাবাহিক ধুলোমুঠি সোনামুঠি, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী সুনীল চট্টোপাধ্যায়, বাংলা ছবির গানের অনুষ্ঠান গানে গানে সকাল 9:00, 9:25 বিচিত্র সংবাদ, 9:30 শিশুমহল উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত, 10:30 গানের ভেলা উপস্থাপনায় শ্রীতমা মৈত্র, 11:00 যুববাণীর অনুষ্ঠান মুশকিল আসান উপস্থাপনায় রাহুল আচার্য ও শ্রাবণী ভট্টাচার্য, 12:00 সঙ্গীত শিক্ষার আসর পরিচালনায় প্রমিতা মল্লিক, নজরুল গীতি 12:15 শিল্পী শ্রেষ্ঠা সাহা, গল্পদাদুর আসর 12:35 উপস্থাপনায় শান্তম চক্রবর্তী, 1:50 দ্বিজেন্দ্র গীতি ও অতুল প্রসাদের গান, 2:00 অনুরোধের আসর, 2:30 নাটক বিষ রচনা যতীন্দ্র নন্দী, বেতারনাট্যরূপ অজিতেশ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সাম্য বাঁক, 5:30 যুবাণীর অনুষ্ঠান যুববাণী কমন রুম উপস্থাপনায় সৌরিক ঘোষ ও পৌলমী বাগ, 6:00 সাঁওতালি অনুষ্ঠান, 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ, 6:40 যাত্রা অনুষ্ঠান বিদ্রোহী চারণ, রচনা দিলীপ গঙ্গোপাধ্যায়, পরিবেশনা সংস্কৃতি সংগম।

সন্ধ্যে 7:30টায় সমীক্ষা, 8:00টায় সবিনয় নিবেদন, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার, 8:30টায় ছায়াছবি গান, 8:55 এ মাসের গান, 9:00টায় শিক্ষাঙ্গন থেকে লক্ষা উচ্চ বিদ্যালয় থেকে চয়নিকা ধারা রেকর্ড করে আনা অনুষ্ঠান শুনতে পাবেন। 9:30 নজরুল গীতি শিল্পী শ্রেষ্ঠা সাহা, 9:45 রজনীকান্তের গান শিল্পী সুশীল কুমার সরকার, 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভায় শুনবেন সেতার শিল্পী পণ্ডিত হরশঙ্কর ভট্টাচার্য, 11:00 বেহালা শিল্পী অনুপম আচার্য, 11:10 বাংলা ছবির গান ও আধুনিক গানের অনুষ্ঠান। সঞ্চয়িতা প্রচারতরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন সেতার শিল্পী পণ্ডিত দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, 6:25 রবীন্দ্রসঙ্গীত শ্রুতিনাহা সেনের কণ্ঠে, 6:35 রামচরিত মানস, 6:45 ভক্তিগীতি সঙ্গীতা সেনের কণ্ঠে, 7:10 যুবানের অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অস্মিতা রায়, 8:30 বাংলায় হিন্দি শিক্ষার আসর, 9:00 রজনীকান্তের গান শিল্পী সুশীল কুমার সরকার, 9:10 পডকাস্ট ধারাবাহিক, 9:30 বেহালা বাজিয়ে শোনাবেন শিল্পী অনুপম আচার্য, রাজধারা 9:40, 10:15 বাংলা আধুনিক গান, 10:30 বৃন্দগান শিক্ষার আসর, 11:00 পোস্টবক্স নম্বর 111, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান কলিং অল চিলড্রেন উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী সুনীল চট্টোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচারতরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 পডকাস্ট ধারাবাহিক অতিথি হিসেবে থাকবেন SG সুশীলাম্মা, 5:25 উর্বশী, 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় রাজীব বসাক, 7:10 আধুনিক গান শিল্পী সৃজনী বন্দ্যোপাধ্যায়, দর্পণ 7:30, 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 9:30 রেডিওস্কোপ, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উইশ আসাং উপস্থাপনায় রাজীব বসাক, 11:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচারতরঙ্গে কি কি অনুষ্ঠান রয়েছে তার সম্পর্কে। আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েব 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে প্রচারিত সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:06 হয়ে 20 সেকেন্ড। জয় হিন্দ।